তোট, কথ কথ কথে কোটি কোট কোট, দেন্দা দে লেন দে থাকপা হি, যুগা যুগান্তর খাহি খাহি।